ধন্য মাতা সমলেই রত্ন কিরীটিনী অশেষ কিরতি রাজি কি পারিব গণি। পরবর্তী ভক্তিগীত কণ্ঠশিল্পী রীনা দাস, গীত রচনা করেছেন অশ্বিনী কুমার রায়।

0: কলসিয়া কহি দে কহি দে রে কালিয়া তোলে তাগু কাভা বড়ুয়া।
1: ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা এইটি শেষ হেলা। আকাশবাণী সম্বলপুর শুণন্তু আজির ভাবনা উপস্থাপনা সন্তোষ পিং।

0: হেপাটাইটিস বি, হেমোফিলস ইনফ্লুয়েঞ্জা বি, ডিপথেরিয়া, হুপিং কফ, নিমোনিয়া, ডায়রিয়া, মিলিমিলা বা মিজিলস, রুবেলা, টিটানস এবং জাপানিজ এনকেফালাইটিস। এমসিপি কার্ডরে টিকাদানর তারিখ অঙ্গনওয়াড়ি কর্মী আগরু সূচিত করে। এই সবু টিকা প্রায় বুধবার দিন টিকাদান কেন্দ্রে টিকাকরণ করা যাই থাকে। এএনএম বা মহিলা স্বাস্থ্যকর্মী টিকাকরণ কেন্দ্রে টিকাদান করে থাকে। এই সব টিকার সাংঘাতিক পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় নথায়। বেড়ে বেড়ে সামান্য জ্বর হুয়ে এবং টিকা নেওয়া জায়গায় টিকে ফুলি যায়। নিজের শিশুকু টিকা দেবার ডেরি করতু না, গোটিয়ে বি টিকার ডোজ ভুলতু না। আমি কহিপারিবা নিয়ন্তু সবু টিকা, পাঁতু সম্পূর্ণ সুরক্ষা।
1: স্বাস্থ্য সূচনা শুনিলে আকাশবাণী সম্বলপুর ওড়িয়ারে সংবাদ শুনন্তু। রিলে করুছু আকাশবাণী কটক কেন্দ্ররু।

সকাল পাইলে রজা হইতে কৌশল্যা নন্দন রাম, আরে সকাল পাইলে রজা হইতে কৌশল্যা নন্দন রাম, মন্থরা কইকে ইর মন মুড়ি নেলা, আরে মন্থরা কইকে ইর মন মুড়ি নেলা।

ইহাদে শুনুন স্বপ্নমণিক কথাচিত্রর গীত গাইছেন অনুরাধা পড়ুয়াল, গীতিকার দেবদাস ছোটরায়, সঙ্গীত দিয়েছেন ভুবনেশ্বর মিশ্র।

স্বপনের নায়িকা কথাচিত্র রাউটে গীত শুনুন গাইছেন উদিত নারায়ণ আর পামেলা জেন। গীতিকার অরুণ মন্ত্রী, সঙ্গীত দিয়েছেন প্রশান্ত পাড়ি।

0: ইনো সেসেলা উড়িয়া সিনেমা গীত্র কার্যক্রম।
1: মন কি বাত হ্যায় জন জন কি, সভি কি কুছ অপনি সি, সংঘর্ষো কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাও কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার, মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ শুন সকতে হ্যায় আকাশবাণী আর দূরদর্শন সে সম্বদ্ধ প্রাদেশিক চ্যানেলো পর। মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ শুন সকতে হ্যায় রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর। তো ইয়াদ রাখেন রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত। মন কি বাত হ্যায় জন জন কি, সভি কি কুছ অপনি সি, সংঘর্ষো কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাও কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার, মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ শুন সকতে হ্যায় আকাশবাণী আর দূরদর্শন সে সম্বদ্ধ প্রাদেশিক চ্যানেলো পর। মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ শুন সকতে হ্যায় রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর। তো ইয়াদ রাখেন রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত। মন কি বাত হ্যায় জন জন কি, সভি কি কুছ অপনি সি, সংঘর্ষো কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাও কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার, মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। ইসকে আলাবা আকাশবাণী আর দূরদর্শন কে ইউটিউব চ্যানেল আর প্রসার ভারতী কে অ্যাপ নিউজ অন এয়ার আর OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর সজীব প্রসারণ লাইভ স্ট্রিমিং কে মাধ্যম সে ভি। তো ইয়াদ রাখেন রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত।
0: আকাশবাণী সম্বলপুর ইহাদে গোটে হিন্দি সিনেমা গীতর কার্যক্রম থি শুনমা কঠপুতলি সিনেমার গীত। গীত মানু লেখিছন বর্মা মল্লিক, হসরত জয়পুরী আর শৈলেন্দর, সুরথি সাজিছন কল্যাণজী আনন্দজী আর শঙ্কর জয়কিষণ। কার্যক্রমর পহেলা গীতর কণ্ঠশিল্পী কিশোর কুমার, গীতিকার বর্মা মল্লিক, সুরথি সাজিছন কল্যাণজী আনন্দজী।

ইহাদে লতা মঙ্গেশকর আর সাথীঙ্কর কণ্ঠ দিশুনমা ই গীতটা। লিখিছন শৈলেন্দর আর হসরত জয়পুরী, সঙ্গীত দিয়েছেন শঙ্কর জয়কিষণ।

লতা মঙ্গেশকর আর সাথীঙ্কর কণ্ঠধি শুনমা আর গোটি গীত, গীতিকার হসরত জয়পুরী আর শৈলেন্দর, সুর দেইচন শঙ্কর জয়কিষণ।

পরবর্তী গীত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, সুর দিয়েছেন শঙ্কর জয়কিষণ, গীতিকার হসরত জয়পুরী আর শৈলেন্দর।

শ্রোতা বন্ধু, প্রত্যেক মানুষ গোটে শান্তির জীবনটে জিঁবার লাগি ইচ্ছা করছে। তার জীবনর সবুনু খুশির সময় বিল সে অনুভব করি নাই পারে যদি তার মনর শান্তি নাই ন। ব্যক্তিগত জীবন থি সফলতা পাইবারটা বি শান্তির বিনা কেবে বি সম্ভব নুহে। অর্থ, প্রতিষ্ঠা, প্রতিপত্তি সবু থিলে বিল যদি শান্তি নাই ন, তাহলে মনুষ খুশ রহি নাই পারে আর আগে ভিল বড়ি নাই পারে। সেথিলাগি শান্তি আমার জীবনর গোটে বহুত বড় আবশ্যকতা আয়। তাহলে শ্রোতা বন্ধু, কার্যক্রমকে আগে নেমা। কার্যক্রমর পহেলা গীতটা শুনমা, নুসরত বদ্রঙ্কর লেখানু কবিতা কৃষ্ণমূর্তি, শ্রেয়া ঘোষাল আর কেকেঙ্কর কণ্ঠতি ই গীতটা। সুর দেইচন ইসমাইল দরবার আর কথাচিত্র দেবদাস।

শ্রোতা বন্ধু, আধুনিক যুগে জ্ঞান কৌশলর বিকাশ বহুত হয়েছে, তথাপি ভিল মানুষ মানসিক শান্তি হরাই বসুছে। মানসিক শান্তি নাইলে আমার অগ্রগতি নাইপারে। শান্তি থিলে যাইকিরি গোটে দেশর শিক্ষা, অর্থনীতি আর সংস্কৃতির বিকাশ সম্ভব হয়েপারসি। তাহলে এথর শুনুন নুসরত বদ্রঙ্কর লেখা, শ্রুতি সজাইছেন ইসমাইল দরবার, কথাচিত্র দেবদাস, কণ্ঠ শ্রেয়া ঘোষাল।

শ্রোতাবন্ধু, প্রত্যেক মনুষ্য এক দীর্ঘ নিরাময় জীবনযাপন করা ইচ্ছা করে থাকে। মাত্র সময় প্রবাহরে জীবনকালে অনেক বাধা বিঘ্ন, দুঃখ, শোক, রোগ, ব্যাধি এইসব আসি থাকে। এইসব বাধা বিঘ্নক অতিক্রম করে এক সুস্থ জীবন সমস্ত কাম্য অটে। সেপাই এসব নকারাৎমক পরিস্থিতি সামনা করে নিজক আগক বড়াই নেওয়া। সময় স্রোতরে পরিস্থিতি সর্বদা বদলি চালিছে। সুখ পরে দুঃখ, দুঃখ পরে সুখ লাগি রয়েছে। দুঃখ বা দুর্দিনরে ধৈর্য নহরাই ম্রিয়মাণ নহই তাকু আত্মবিশ্বাসর সহিত সামনা করি সে সময়টিকু অতিক্রম করিবাকু হেব। নিজকু অন্য সহিত তুলনা করি মনরে ন্যূনভাব পোষণ করিবা আদৌ উচিত নুহে। ঈশ্বর যাহা বি আমাকে দেইছন্তি সেথিপাই তাঙ্কু ধন্যবাদ দেবা। সেথিরে সন্তুষ্ট রহি তার সদুপযোগ করি জীবনকু সুখময় করিবাকু চেষ্টা করিবা। তাহলে শ্রোতা বন্ধু, এথর শুনন্তু পরদেশি বাবু কথাচিত্রর গীত, কণ্ঠ উদিত নারায়ণ ও কবিতা কৃষ্ণমূর্তি, গীত রচনা সুধাকর শর্মা, সঙ্গীত নির্দেশনা আনন্দ রাজ আনন্দ।

0: শ্রোতা ভণী, মনিষ যদি শারীরিক ভাবে সুস্থ থাকে তবে তার মানসিক সুস্থতা মধ্যে সহজলভ্য হয়ে থাকে। মনিষর শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর সমাহার। গোটিয়ে অঙ্গ যদি কৌশি কারণ অসুস্থ হয়ে যায় তবে খুব ব্যথা ও যন্ত্রণা অনুভূত হয়ে থাকে। বেড়ে বেড়ে আমি আমার অসুস্থতার কারণ মধ্যে জাঁপারু না, যাহাদ্বারা কষ্ট বড়ি বড়ি চলে ও আমি আহরি অধিক অসুস্থ হয়ে পড়ু। যদি এভাবে অসুস্থতার কারণ আমি জাঁপার তবে নিশ্চিত ভাবে রোগ আসবা পূর্বর সতর্ক হওয়া ও সাবধানতা অবলম্বন করে পারিবা, আর রোগর চিকিৎসা করা মধ্যে সচেতন হয়ে পারিবা। এই কথা দৃষ্টি রাখি আজ আমার তন মন ধন কার্যক্রমে আলোচনার বিষয়বস্তু রয়েছে স্পন্ডিলাইটিস রোগর কারণ ও চিকিৎসা। এ বিষয়ে আমি ডক্টর উষারাণী মিশ্র। তবে আসন্তু শুনিবা।
1: স্পন্ডিলাইটিস রোগ কোন এবং এহা শরীরর কোন অংশে হুয়ে এর কারণ বিষয়ে বি কুহন্তু কিছি।
2: প্রাণীবিজ্ঞানী প্রাণী মানুষ দুই ভাগে বিভক্ত করছেন, গোটিয়ে হল অমেরুদণ্ডি অন্যটি হল মেরুদণ্ডি। আমি সবু মেরুদণ্ডি প্রাণী বিভাগের অন্তর্ভুক্ত। আম শরীরর পছ পাখে মেরুদণ্ড অছি, এহা লম্ব ভাবে রয়েছে। এই লম্ব ভাবে অবস্থিত পাই ছোট ছোট হাড় বিভিন্ন রজু বিশেষে বন্ধা। ইংরাজীতে এই ছোট হাড়গুড়িকর নাম হল ভর্টিব্রি, এর অন্য নাম হল স্পন্ডিল। স্পন্ডিল টু স্পন্ডিলাইটিস আসছে। স্পন্ডিল বা ভর্টিবার প্রদাহ কিংবা কোণী রোগ হলে এই রোগরে আমি আক্রান্ত হওয়া পড়ে থাকে এবং এর নাম স্পন্ডিলোসিস হয়ে থাকে। আম শরীরের মস্তিষ্কর স্নায়ুতন্ত্রীর শেষ ভাগ এই মেরুদণ্ড ভিতরে রয়ে থাকে। এখন সুষম্ন কাণ্ড কহতি। সুষম্ন কাণ্ডর স্নায়ুতন্ত্রী মান বাহারি আম শরীরের ভিতর অংশক যাই থাকে। বিভিন্ন কার্য সহিত মাংসপেশীর চলন, শরীরের স্পর্শ, গরম থা ইত্যাদি বোহি নেই থাকে। দুই খণ্ডি ছোট হাড় বা ভটিবি মধ্যে স্নায়ুতন্ত্রী যা হেতু হাড়ের কোণী রোগ এবং আঘাত কিংবা অবস্থিতির পরিবর্তন হলে স্পন্ডিলোসিস হয়ে থাকে। মেরু হাড় বা ভটিবাল কলমর ছোট হাড়গুড়ির নিজের অবস্থিতি অনুসারে নামাঙ্কন করা যাই থাকে। বেক পছর হাড়কু সর্ভাইকাল রিজন কুহযায় এবং সেতিরে ছোট ছোট আঠটি হাড় থাকে। এহা তলকু ছাতির পছর মেরু হাড়গুড়ি থোরাসিক ভর্টিব্রা কুহযায়। এতে বারো খণ্ডি হাড় অছি। এহা তলকু অন্টা পছ পাখর হাড়কু লম্বার ভর্টিব্রা, তা তলকু সাক্রাল ভর্টিব্রা। প্রতি মুহূর্তে মেরুদণ্ড কার্যরত রহিবা সহিত খেলিবা, কোনসি কার্য সময় হোক কিংবা নাচিবা ইত্যাদি সময়ে মেরুদণ্ড কাম করে। সাধারণত মুন্ডর ওজন বেউথিবা হাড়গুড়িক সর্ভাইকাল ভর্টিব্রার C5 C6 7 এই রোগের আক্রান্ত হয়ে থাকে। এখন সর্ভাইকাল স্পন্ডিলোসিস কুহযায়। এই ছোট হাড়ি খণ্ডিগুড়িক টিকি তলক খসি আসে, যাহাদ্বারা দুই হাড় মধ্যে থাকা স্নায়ুতন্ত্রী আঘাতপ্রাপ্ত হয়ে বেকরে বহুত যন্ত্রণা সহিত হাতের মধ্যে বহুত যন্ত্রণা হয়ে থাকে। রোগী তার নিজের দৈনন্দিন কার্য যথা খাইবা, মুন্ড কুণ্ডাইবা, দাঁত ঘষিবা, শৌচ হওয়া বহুত নিজের কাম সে করে পারি নথায়। অক্ষম হওয়া সহিত যন্ত্রণার ছটপট হয়ে থাকে, অন্যান্য কাম করিবারে অক্ষম হয়ে থাকে, নিজ ঘরের কাম করে পারে না কি নিজের ভরণ পোষণ পাই নিজের অফিস কিংবা নিজের কৌলিক কাম করে পারে না। ঠিক সেইভাবে লম্বার এবং সাক্রাল ভট্রুয়া মধ্যে এই রোগের আক্রান্ত হয়ে থাকে। মস্তিষ্ক তলকু থাকা সর্ভাইকাল ভট্রুয়া যেভাবে আক্রান্ত হয়ে থাকে ওজন মেরুদণ্ডর ওজন পাইকা, সেইভাবে লম্বার সাক্রাল ভট্রুয়া মধ্যে শেষ ভাগ, তেমন সে মধ্যে আঘাত হয়ে থাকে। এতে L4 L5 লম্বার ভট্রুয়া 4, লম্বার ভট্রুয়া 5, সাক্রাল ভট্রুয়া 1 আঘাত হয়ে থাকে। এথিযোগ অন্টা ব্যথা হওয়া সহ চালা সময় গোড়ে অত্যধিক যন্ত্রণা অনুভূত হয়ে থাকে। ছোট ছোট হাড় অন্টা পছ পাখে চাপি হওয়া ফলে গোড়ক যে স্নায়ুতন্ত্রী যাই থাকে এতে বহু যন্ত্রণা হয়ে থাকে। এখন ইংরাজীতে সিয়াটিকা কুহযায়। তাহা ছড়া বয়স বৃদ্ধি হলে মধ্যে হাড় সবু ফম্পা হয়ে যায়, আউ অবস্থিতর পরিবর্তন হয়ে থাকে। বাঁধি রাখুথিবা রজু মধ্যে ঢিলা হয়ে যায়। তেমন বার্ধক্য অবস্থায় এই রোগে সমস্তে আক্রান্ত হয়ে থাকে। সাধারণত এই কারণ গলা, কিন্তু আউ কেতে কারণ অছি যেগুলা কি পুরুষ মানক পাখে আমি দেখু সে কারণগুলি মধ্যে কৌছি। ପୁରୁଷମାନଙ୍କର ଶତକଡ଼ା 66 ଭାଗ ଏହି ରୋଗର କାରଣ ହେଲା ଅଧିକ ଖେଳକୁଦ, ଭାର ଉତ୍ତୋଳନ, ଅତ୍ୟଧିକ ଶ୍ରମ। ମୂଲିଆ ଶ୍ରେଣୀର ପୁରୁଷମାନେ ଦୈନନ୍ଦିନ ମୂଲ ଲାଗିଲେ କାମ ଅଧିକ ଭାର ଉତ୍ତୋଳନ କରିବା ସହିତ ଶିଢ଼ି ଦ୍ୱାରା ତଳକୁ ଉପର ଚଳପ୍ରଚଳ କରନ୍ତି, ମେରୁହାଡ଼ ଉପରେ ଅଧିକ ଚାପ ପଡ଼ିଥାଏ, ଯାହାଦ୍ୱାରା ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ସେମାନେ ଏହି ରୋଗରେ ଆକ୍ରାନ୍ତ ହୋଇଥାନ୍ତି। ମେରୁହାଡ଼ରେ ଆଘାତ ହେଲେ କିମ୍ବା ମେରୁହାଡ଼ର ଅବସ୍ଥିତି ଏବଂ ଗଠନରେ ପରିବର୍ତ୍ତନ ହେଲେ ଚାଲିଲା ବେଳେ ବେଢଙ୍ଗ ଚାଲି, ବସିଲା ବେଳେ ବେଢଙ୍ଗରେ ବସିବା, ଶୋଇଲା ବେଳେ ବଙ୍କେଇ ହୋଇ ଶୋଇବା ଦ୍ୱାରା ମେରୁହାଡ଼ ଚାପି ହୋଇଯାଇଥାଏ। ମେରୁହାଡ଼ର ଅଷ୍ଟିଓ ଆର୍ଥେଟିକ୍ ପରିବର୍ତ୍ତନ ହେଲେ ମଧ୍ୟ ଏ ରୋଗ ହୋଇଥାଏ, କିମ୍ବା ଟ୍ୟୁବରକ୍ଲୋସିସ୍ ହେଲେ ମଧ୍ୟ ଏ ରୋଗ ହୋଇଥାଏ। ବସିବା ଶୋଇବା ସମୟରେ ନରମ ଗଦି, ସ୍ପଞ୍ଜ ଗଦି ବ୍ୟବହାର କଲେ, ଫିତା ଖଟିଆ, ଦୌଡ଼ିଆ ଖଟିଆ ବ୍ୟବହାର କଲେ, ଗାଁ ଗହଳିରେ ଧନୀ ଲୋକମାନଙ୍କର ଦୌଡ଼ିଆ ଫିତା ଖଟିଆ ଏହି ରୋଗର କାରଣ ହୋଇଥାଏ। ମେଦବହୁଳ ଶରୀର, ଶରୀରକୁ ଚଳପ୍ରଚଳନ ନକରି ଅଳସୁଆ ହୋଇ ଶୋଇ ରହିଲେ ମଧ୍ୟ ଏ ରୋଗ ହୋଇଥାଏ। ଜନ୍ମରୁ ଯଦି କିଛି ଅଣ୍ଟା ହାଡ଼ର ଅବସ୍ଥିତିରେ ଅବସ୍ଥିତ ଥିଲେ, କିମ୍ବା ଅଷ୍ଟିଓପୋରୋସିସ୍ କିମ୍ବା ମେରୁହାଡ଼ ଫମ୍ପା ହୋଇଗଲେ ଏ ରୋଗ ହୋଇଥାଏ। ଆମ ଶରୀରର 1200 ଗ୍ରାମ କ୍ୟାଲସିୟମ ଗଚ୍ଛିତ ହୋଇକି ରହିଛି। ଏହି ଚୂନଜାତୀୟ ଅଂଶର 98% ହାଡ଼ ଗଠନରେ ଲାଗିଥାଏ। ଯଦି ଏହି ଅଂଶରୁ କିଛି ଅଭାବ ହେଲେ ଅଷ୍ଟିଓପୋରୋସିସ୍ ବା ହାଡ଼ ଫମ୍ପା ହୋଇଥାଏ। ଏତ ଗଲା ପୁରୁଷମାନଙ୍କର ସ୍ପଣ୍ଡଲିସିସ୍ର କାରଣ।
1: ମହିଳାମାନେ ଏହି ରୋଗରେ ଆକ୍ରାନ୍ତ ହୋଇଥାନ୍ତି କି? ଯଦି ହୋଇଥାନ୍ତି ତାହେଲେ କାହିଁକି ହୋଇଥାନ୍ତି?
2: ମହିଳାମାନେ ସାଧାରଣତଃ ଆମର ଘରର କାମ ଯଥା ପାଣି ବୋହିବା, ଲୁଗା କଚା, ଘରଦ୍ୱାର ସଫା, ଘରର ରନ୍ଧାବଢ଼ା, ଗୃହପାଳିତ ପଶୁମାନଙ୍କର ସେବା ଯତ୍ନ ସହିତ ଘରର ମୁରବୀ, ଉପିଲା ଛୁଆମାନଙ୍କର ସ୍ୱାମୀର ଯତ୍ନ ନେଇ ନିଜ ଖାଦ୍ୟରେ ଅବହେଳା କରିଥାନ୍ତି। ମାଂସପେଶୀର ଅଧିକ କାର୍ଯ୍ୟ ପାଇଁ ଚୂନଜାତୀୟ ଖାଦ୍ୟ ରକ୍ତରେ ଅଧିକ ରହିବା ଦରକାର, କିନ୍ତୁ ଖାଦ୍ୟର ଅଭାବରେ ମହିଳାମାନେ କ୍ୟାଲସିୟମ ଅଭାବଜନିତ ରୋଗର ଶିକାର ହୁଅନ୍ତି, ଫଳରେ ପ୍ରାପ୍ତ ବୟସରେ ହାଡ଼ ଫମ୍ପା ହୋଇ ଅବସ୍ଥିତିର ପରିବର୍ତ୍ତନ ହୁଏ, ଆଉ ସେମାନେ ବିଶେଷ କରି

0: ଶୁଣିଲେ କେତୋଟି ହିନ୍ଦୀ କଥାଚିତ୍ରର ଗୀତ। ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ଶ୍ରୋତାମାନଙ୍କ ପାଇଁ ଏକ ସୂଚନା। ପୂର୍ବ ନିର୍ଦ୍ଧାରିତ ଘୋଷଣା ଭଳି ସାପ୍ତାହିକ ମରାମତି ଓ ରକ୍ଷଣାବେକ୍ଷଣ କାର୍ଯ୍ୟ ଯୋଗୁଁ ଆଜି ଶୁକ୍ରବାର ଅପରାହ୍ନ 3ଟାରୁ ସନ୍ଧ୍ୟା 5ଟା ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ କେବଳ ଏଫ୍ଏମ୍ ମହାନଦୀ 101 ମେଗାହର୍ଜରେ ଏବଂ ନ୍ୟୁଜ୍ ଅନ୍ ଏଆଇଆର୍ ମାଧ୍ୟମରେ ଆପଣମାନେ ଶୁଣିପାରିବେ। ଏହି ସମୟ ମଧ୍ୟରେ ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମିଡିୟମ୍ ୱେଭ୍ 317.5 ମିଟର ତଥା 945 କିଲୋ ହର୍ଜରେ ଉପଲବ୍ଧ ହେବ ନାହିଁ। ସୂଚନାଟି ଏଇଠି ଶେଷ ହେଲା। ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ବର୍ତ୍ତମାନ ପ୍ରଚାର କରୁଛୁ କିଷାନ ସମ୍ପ୍ରଦାୟର ସାଂସ୍କୃତିକ ଓ ସାମାଜିକ ଜୀବନଧାରା ଉପରେ ଆଧାରିତ କିଷାନ ଭାଷାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାକା ପୁପୁ ଝକା ଝକା। ଉପସ୍ଥାପନା ସନ୍ତୋଷ ପିଙ୍ଗ।
1: ମାକା ପୁପୁ ଝକା ଝକା କାର୍ଯ୍ୟକ୍ରମ ମେନୁ ଯେତେ ଶ୍ରୋତା ଭାଇ ଭଉଣୀ ଗୁଠିଆରି ଚୁହାର ନାମ ଯେତେ ଆକାଦା ଯେ ନାମ ହେ ସରକାର ପ୍ରକୃତରେ ଆଲାର୍ଗେ ଲାଗା ହିଁ ଆତଲି ଆଲାର୍ଗେ ଭଲ ମନ ବୁଝର ଆଉ ଆଲାର୍ଗେ କାନିକିରି ଭଲ ମାନ ଆଉ ଦେଶକେ କାନିକିରି ଭଲ ମାନ ଆଗେ ଲାଗାନ ଭି ନାଲକୁ ନାନି ଆଉ ଆଗେ ଲାଗନ୍ତା ଆଲାର ତା ନିଜର ପ୍ରତିନିଧି ଆର୍ ଚାହାଜନା ଆରୁ ଆ ପ୍ରତିନିଧି ଆ ଏମ୍ପି ମାନନା କା ଏମ୍ଏଲ୍ଏ ମାନନା ଆଉଡ଼ାର ଭିନ୍ ଭିନ୍ ନୀତି ନିୟମ ପାସ୍ କରନାର ଆରୁ ନାମେ ଆଲାର୍ଗେ ଯେନ୍ତା ଭଲ ମାନ ଆ ହିସାବ ଭି ନାଲକୁ ନାନ୍ନାର ତା ହନେ ହେଲେ ନାମେ ସମାଜନୁ ରାଜକୁନ୍ତା ଭିନ୍ ଭିନ୍ ଗୁଠି ସମସ୍ୟା ଆସିଲି ଆରୁ ଭିନ୍ ଭିନ୍ ଯୋଜନା ଗୁଠି ବି ଆଦି ଲାଗାନ ସରକାର ପ୍ରଣୟନ କାମ କିଛି କା ଆଲାର୍ଗେ ଲାଗାନ ଯେନ୍ତା ଭଲ ମାନ ଆଦି ଲାଗାନ ଆଦାନ ଆଦ କାମ କିଛି ଆଉ ହନେ ଏର ଥିଲେ ନାମେ ସବୁଦିନିଆ ଜିଆନୁ ଯେନ୍ ସବୁ ସମସ୍ୟା ଉଠି ଆସିଲି ଆଦି ଭିତରେ ନାମେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମସ୍ୟା ମଧ୍ୟ ଅଣ୍ଟା ବଢ଼ିଟି ଇଦାଦ ନେକାନ ଏର ନାମେ ଛୋଟ ଏମିତି ବାଡ଼କା ଯେତେ ସାନ ଇ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମସ୍ୟା ଟିକେ ନା ଟିକେ ରାଇ ତ ଇ ବୋଧେ କାନିକିରି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଯେତେ କାନିକିରି ଭଲ ର ଆଦି ଲେଖାନ ସରକାର ବି ଚିନ୍ତା ନାନି ଆଉ ଇ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମ୍ପର୍କିତ ଅଣ୍ଟା ଯୋଜନା ବି ଭାରତ ସରକାରଙ୍କର ଅଣ୍ଟା ଆସିଲି ଆଦତ ମଞ୍ଚ ଆଜି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜନ ଆରୋଗ୍ୟ ଯୋଜନା ଆଉ ଇ ଯୋଜନା ବନ୍ଧଟା ପାଢ଼ିଟି ଯୋଜନା ଯେନ୍ତାକି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମସ୍ୟା କା ଏକା ଯଦି ଅସୁବିଧା ମଞ୍ଚା ହଉ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମ୍ପର୍କିତ ହେଲେ ଏକା ନେଇକିରି ଏଦ ଚିକିତ୍ସା ମାନି ଆଉ ଆଦି ହେଲେ ସୁବିଧା ଥିଲି ଆ କଥା ଦିନୁ ତେଙ୍ଗା ଖାତିର କିଛି ହେଲେ ଇ ଯେନ୍ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜନ ଆରୋଗ୍ୟ ଯୋଜନା ଆସିଲି ଆଦାଦ ଇ ନାମେ ଆକୁନ୍ତା ଯେନ୍ ସରକାର ତାଙ୍କେ ସମୟାନୁ 2018 ମସିହାନୁ ଇଦାଦ ମାଞ୍ଚିକିଛା ଆଉ ଇଦାଦ ହନେ ଏର ଥିଲେ ବିଶେଷ କରି ଆମେ ଯେନ୍ ଗରିବ ଦୁଃଖୀ ଆତଲାର ପରିବାର ଆର୍ଗେ ଲାଗାନ ହିଦାଦ ଆସିଲି ଆରୁ ଆଦା ସୁବିଧା ତମେ ଇଏ ଲାଗାନ ଦେଖିଛି ଯେ ଏକା ନେଇକିରି ବିନ୍ ପଇସାନ ବିନା ଖର୍ଚ୍ଚାନୁ ଏକା ନେଇକିରି ଚିକିତ୍ସା କାମ ମାନ ଆ କଥା ନାଦାନ ଆନୁ ସୁବିଧା ଆସିଲି ହେଲେ ଇଏ ମୁଖ୍ୟ ବିଶେଷତ୍ୱ ମଞ୍ଜା ଯେ ପରିବାର ପିଛା ମାନେ ବରଷକେ ବରଷ 500,000 ତକ ମାନେ ସୁବିଧା ଚିଆ ଖାତର ଚିକିତ୍ସା ସୁବିଧା ଇନୁ ତାଙ୍କେ ପ୍ରାବଧାନ ଥିଲି ଆଉ ଦୁଇ ନମ୍ବର କଥା ହଉଛେ ଯେ ଇ ବଲ୍ ଯେନ୍ ଆମେ ଦେଇସୁଁ ଫିନ୍ ଫିନ୍ ଯେନ୍ ସରକାରୀ ଯେନ୍ ହସ୍ପିଟାଲ ଉଠି ଆସିଲି ଆରୁ ଏକା ବର୍ଷ ଚିହ୍ନଟ ବାଞ୍ଚିକିଛି ଅନ୍ୟ ହସ୍ପିଟାଲ ବି ତାନ୍ ଚିକିତ୍ସା କାମକେ ସୁବିଧା ଚିଆ ଖାତିର କିଛି ଇ ଯୋଜନା ଅନ୍ତର୍ଗତ ନାଇଁ ଇନୁ ସାମିଲ ମାନ ହେଲେ ଇ ପ୍ରକାର ସୁବିଧା ଆଖାଙ୍କର ଆଉ ହସ୍ପିଟାଲନୁ ଭର୍ତ୍ତି ମାନନା ଆଗଲିନ୍ତି ଆଉ ତାଙ୍କେ ପରେ ଯେତ୍କି ବି ଖର୍ଚ୍ଚ ମାନେ ଇ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମସ୍ୟା କି ଲାଗାନ ଆ ଖର୍ଚ୍ଚ ଆ ଯୋଜନା ଏ ହିସାବ ଥି ସରକାର ତାତି ଇଦା ଧାଙ୍କରି ଆଉ ଯେନ୍ ପରିବାର ପିଛା ଇଦା ଇ ସୁବିଧା ଥିଲି ବୋଲିକି ଯେନ୍ ତେଙ୍କା ଖାତିର କିଛି ହେଲେ ଅନ୍ୟ ଆରୁଟା କଥା ଯେ ଆ ପରିବାରନୁ ଇଅଟା ଆଲାର ଆତଲାର ଆରୁ ଇଅ ବୟସ ଗିଏ ଆଲାର ଆତଲାର ଅନ୍ୟ ହନେ କିଛି ମାନ ଲାଗିନ ଅଣ୍ଟା ପରିବାର ମାନେ ଅଣ୍ଟା ପରିବାର ଯାହା ବି ଆଲ ରାନାର ଯେନ୍ ବି ବୟସର ଆଲ ରାନାର ଆଦ ଲାଗୁ ମାନ ଆଉ ଆରୁଟା କଥା ଯେ ଇ ବଲ୍ ମାନେ ନାମ ଏକାତର ଆତଲଦାତ ଆ ଚାହାନୁ ଯେନ୍ ହସ୍ପିଟାଲ ଆସିଲି ଆସନ ଖାଲି ଚିକିତ୍ସା ନାନା ଆଙ୍ଗ ଫନେ ମାଗି ନାମେ ଇ ଦେଶ ନାମେ ଭାରତନୁ ଯାହା ବି ଅନୁମୋଦିତ ହସ୍ପିଟାଲ ଆସିଲି ଏକାବନ ଚିହ୍ନଟ ନାନା ଖାତିର କିଛି ଯେ ସରକାରୀ ହସ୍ପିଟାଲ ଯେ ଇସାନ୍କେ ଏକା ପରିବାର ଯଦି ଇ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଜନ ଆରୋଗ୍ୟ ଯୋଜନାନୁ ଯଦି ବାର ହେଲେ চিকিৎসা মানে আঙ্গর বলি একাছান আদান চিহ্ন মানুষ কিছু একা হসপিটাল আসান কি কাইগিরি চিকিৎসা নাম মানে আঙ্গর আন্নু বিশেষ করে নামে যে গরিব আলার গুটি আপনার নেখে আর্থিক আমি সমস্যা আসলি একা ভাল করে ইনকম আনলা দিন নে টিকি পরিবার ভাল করে মাল্লা চালু টিকি ইনকম কম আগলি নে পয়সা খরচা কামাগি লাগান হনে তুমি সক্ষম আনলে আর আর কি লাগানি দাদাটা বড়িটে কাম ছিও তা এই যোজনা ভি নাম আহনা কথা তারপরে এদিকে ওটা বড়িটে লাভ মান যা যে যদি নামে পরিবার নেখে বাড়িটে যদি স্বাস্থ্য সমস্যা মান যা একাবতকা রোগ যদি বাড়তি বাড়তি যদি বাড়ল তো আর বড়িটে রোগ মানক তা আগুন চিকিৎসা কামাগি লাগান ভি ইন্নু সুবিধা আসলি আউ ইদান মানুষ গুলো যে মনিকা নামে যেন খরচা মানা বাড়িটে বেশি খরচা মানা যেন হেলচ কাতলি যাহার বি সরকার তাতে কিছু যদি সুবিধা সুযোগ হাকর হলে নাম কিছু বি তা যদি নাম কাম খরচা হলে বি আনন্দ দিন আমি জিয়া দন্ডা বি বাঁচল আউ আনন্দ কথা যে নাম পয়সা মাল খরচা হলে এরকম ফল ফল হসপিটাল কে যাই করে চিকিৎসা মানা করল তা এই যোজনা মু যদি নাম সামিল মানা তার চিকিৎসা কাম চাহু থাকে নাম এদিকা অন্ডা ভল হসপিটাল কে যাই করে ঠিক হিসাব চিকিৎসা কামা মানো আর একাশন টাইম নামে আগে টেস্ট কামে গিয়ে লাগান তাঙ্গে ডায়াগনোসিস যে কামাল না আজকে লাগান বি সুবিধা গুলি অতি ভালো ডাক্তার উঠে রাখতে না আর ভালো হিসাব চিকিৎসা মানালি আর নাই জায়গা সঙ্গে বি নাম কালা আগত তা কথা মানে যায় যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যে অতি ইদা নামে দেশ তা গরিব আলার গিয়ে লাগান ভাল করে স্বাস্থ্য সেবা চেয়া গিয়ে লাগান আর এখানে কি সুস্থ হয়ে গিয়ে নাম রত আজকে লাগানটা বাড়িটি ইদাদ কথা তো আর ইদি এই যোজনাকে মাধ্যম কি নাম এদের মালিকা নামে যে ভারতবর্ষ যেতকি বি গরিব পরিবার আতলা আর এদিকে এই সুবিধা বি হওয়ার না তা নাম ভি এনু যদি সামিল মানো তাহলে নামা লাগানি ভি তা বড়িটি কামছ তা এই কথা মেন ভি নাম আনা কথা তা আশা রানত যে এই প্রকার যে যোজনা আছে যেতে রীতান টিকে আহর আর এনু ভি সামিল মানো হলে আকুনটা গীত পদি মেল আগির বন পাহাড়কান আর আমি ঝারমুড়া পাদ্দান্তা মহিপাল ছত্রী আজ্ঞা ঘাট আউ গীত মেন যেটা পড়ে তামে গানে ভি নামে এই পদ্মা পাটকিন তা যে পরিবেশ আসলি আজকে বিষয় দিবত ফের কাছে দেখো মহিপাল আজ্ঞা জোহার
2: জোহার জোহার খেলের খেলের বাচা ডিন্ডা সো বোরো ডিন্ডা সো বোরো পিন্ডাগে মান্না সুন্দর এ

0: মানে ইন্নে গুঠি গীতু আত্রি নামে কুণা সম্প্রদায় আর কি আর ওদান গুঠি আকুন যেন পুনা পুনা জহার বারাল নার পেল্লু গুঠি আর ইন্নে গীতু গুঠি নালা নার হলে নামে পুরখান্তার আরু ভি ওটা গীতু পাড়ালি আর নালালি আর ভি যেটা জাপি গীতু ওটা বালি আর হুদা নাক্কা দার কামাল
1: হ্যাঁ হ্যাঁ হুদিন ভি আক্কা দা আদে বিপদ পাড়াত চত
0: পাড়াত নে মেনত যেতে
1: হাও ঠিক আছে লেনা আসলে জিল্লা

মতে নাই বলব সুরু মতে নাই বলব সুরু মতে নাই বলব সুরু মতে নাই বলব সুরু মুই পরে হউ উৎপতিয়া মুই পরে হউ উৎপতিয়া।

সুর বলি কায় পাসরি দেবো টেংনি ঝুরির কোটা বাছলা বেল কে রাঁধনি মাঝির হলি যাউছি সিওটা মোর ডরে পরে গুপ গুয়ালি নাই বাহারন ঘরু মতে নাই বলবো সুর মতে নাই বলবো সুর মতে।

0: সুরবলি কায় করি কটিয়ার বৃষ্টি খেরো চেউনা, সুরবলি কায় করি কটিয়ার বৃষ্টি খেরো চেউনা, ধরে অধেকে ভেলেছে তা বলে জানত মজা আসিনা, ধরে অধেকে ভেলেছে তা বলে জানত মজা আসিনা, মতে পরে হো ডরি মরুছিস, মতে পরে হো ডরি মরুছিস, সিন্ধা রজা ধুরু মতে নাই বলব সুরু, মতে নাই বলব সুরু, মতে নাই বলব সুরু।
1: বীথিকা চ্যাটার্জীঙ্କ କଣ୍ଠରେ ଶୁଣନ୍ତୁ ନେତ୍ରାନନ୍ଦ ବାରିଙ୍କ ରଚନା।

আর মহেশা রাবণক স্রজা গুটে গুটে ধরি কায় অসুর পরকুতি, মহেশা রাবণক স্রজা গুটে গুটে ধরি কায় অসুর পরকুতি, শহ শহ বরস কাণা ভোগ নে করি আর শহ শহ বরস কাণা নে ভোগ করি।

0: শ্রোতামানে শুনছেন্তি লোকগীত কার্যক্রমের সংকীর্তন পরিবেশন করছেন গোকুল পটেল এবং তাঁর সাথী মানে।
1: রাধা মাধব কি
2: জয়,
1: একবার ভাই বদন ভরে,
2: একবার ভাই বদন ভরে,
1: একবার ভাই বদন ভরে,
2: একবার ভাই বদন ভরে।

রাতে 9টা বাজে 30 মিনিট শুনবে সমবেত কণ্ঠরে সম্বলপুর গীত। রাতে 10টা বাজে 2 মিনিট শুনবে শাস্ত্র সঙ্গীতের কার্যক্রমরে বেহালা বাদন। পরিবেশন করবে MS গোপালকৃষ্ণন। রাতে 10টা বাজে 30 মিনিট শুনবে অনুরোধের হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। এ আজি আম কেন্দ্রর প্রসারিত হওয়া কতটি কার্যক্রম সম্পর্কিত সূচনা।

0: শ্রোতাবানে শুনুথিলে সম্বলপুরী গীত। কণ্ঠশিল্পী থিলে হৃষীকেশ মেহের ও গীতাঞ্জলি পণ্ডা। গীত রচনা রজনী ভুয়ে, সঙ্গীত পরিচালনা করেছিলে প্রভুদত্ত প্রধান। শ্রোতাবানে কার্যক্রম শুণুচন্তি আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর।
1: মন কি বাত হ্যায় জন জন কি, সবই কি কুছ অপনি সি, সংঘর্ষো কে কুছ কিসে কাহানি, কুছ সফলতাও কি অনকহি, বিরাসত কি উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার, মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সবি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ শুন সকতে হ্যায় আকাশবাণী আর দূরদর্শন সে সম্বদ্ধ প্রাদেশিক চ্যানেলো পর। মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ শুন সকতে হ্যায় রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সবি প্রাদেশিক চ্যানেলো পর। তো ইয়াদ রাখেন, রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত। মন কি বাত হ্যায় জন জন কি, সবই কি কুছ অপনি সি, সংঘর্ষো কে কুছ কিসে কাহানি, কুছ সফলতাও কি অনকহি, বিরাসত কি উম্মীদে নয়ে ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার, মলিয়াচল কে আঞ্চল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সবি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ শুন সকতে হ্যায় আকাশবাণী আর দূরদর্শন সে সম্বদ্ধ প্রাদেশিক চ্যানেলো পর। মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ শুন সকতে হ্যায় রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সবি প্রাদেশিক চ্যানেলো পর। তো ইয়াদ রাখেন, রবিবার 31 মই সুবহ 11 বজে মন কি বাত।
0: শ্রোতাবানী কার্যক্রম শুনছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর। বর্তমান শুনন্তু হিন্দি ভক্তি গীতর কার্যক্রম। কার্যক্রমের আরম্ভে শুনন্তু এই গীতটি, কণ্ঠশিল্পী অনুপ চলুটা। গীত রচনা রাজন লায়লপুরী, সঙ্গীত অক্ষয় রাজু সাক্সেনা।

এতেবেলে যা শুণুলে কার্যক্রম রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লি কেন্দ্রর আকাশবাণী সম্বলপুর বর্তমান শুণু সমবেত কণ্ঠে সম্বলপুরী গীত সঙ্গীত পরিচালনা করছেন প্রভুদত্ত প্রধান। কার্যক্রম আরম্ভে শুণু এই গীতটি, গীত রচনা প্রহ্লাদ নায়ক।

শ্রোতাম শুণুচ্ছ সমবেত কণ্ঠে সম্বলপুরী গীত কণ্ঠদান করেছেন মিত্রভবন বিশ্বাল, গোপাকৃষ্ণ দাস, শ্রীকান্ত মোহন বারিক, নমিতারাণী পট্টনাক, সুকান্তি সিং ও পদ্মিনী সুনা। কার্যক্রমের পরবর্তী গীতটি শুনতু গীত রচনা লোকজননী পণ্ডা, সঙ্গীত পরিচালনা প্রভুদত্ত প্রধান।